আজ সোমবার, 22শে আষাঢ় 1948 অকাব্দ, 13ই জুলাই 2026 খ্রিস্টাব্দ, 28শে আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় 5:02 সূর্যাস্ত 6:21 আকাশবাণী কলকাতা। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্জে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:57 হয়ে 9 সেকেন্ড।

0: during 4 to 5 days. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে। এখন আজকের অনুষ্ঠান সূচি। গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল 6:30 আজকের চাষবাস। এই অনুষ্ঠানে প্রাণীবাহিত মনুষ্য রোগ ও প্রতিরোধ বিষয়ে বলবেন ডক্টর সৌরভ চন্দ্র। 6:40 আপনার স্বাস্থ্য, থাকছে গতিকা, স্তন ক্যান্সারের লক্ষণ ও তার চিকিৎসা, বলবেন ডাক্তার দীপ্তেন্দ্রনাথ সরকার। প্রাত্যহিকী 6:45 উপস্থাপনায় অয়ন্তিকা ঘোষ এবং কল্লোল কোনার। 7:45 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মৌমিতা ঘোষ বিশ্বাস। 8:00 বিজ্ঞানের খবর, সংকলনে অপরাজিত বন্দ্যোপাধ্যায়। 8:05 নজরুল গীতি, শিল্পী মৌসুমী গঙ্গোপাধ্যায়। 8:20 বাংলা কথিকা, রানী চন্দ এক আশ্চর্য জীবন কথা, বলবেন অনিন্দিতা ঘোষ। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন শাশ্বতী বাগচি। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9:25 সমীক্ষা। 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান গানের ভেলা, উপস্থাপনা দেবাদ্রিতা রায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান বিতর্ক, উপস্থাপনা পৌলমী নাগ এবং ব্রতদীপ মুখোপাধ্যায়। বেলা 12:00 ভজন পরিবেশন করবেন সায়ন্তন অধিকারী। 12:15 লোকগীতিশিল্পী রবি অধিকারী। 12:35 উনজমির দুন ফসল, উপস্থাপনা স্বাগতা মণ্ডল মল্লিক। 1:00 নির্বাচিত লোকগীতি। 1:45 মহিলা মহল, থাকছে ভ্রমণ কথা। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভ্রমণকারী রূপা দাস, উপস্থাপনা ব্রততী দাস। 2:30 ছায়াছবির গান। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 হ্যালো ক্রীড়াঙ্গন, উপস্থাপনা শুভজিৎ সরকার। 5:30 বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে দশম শ্রেণীর পদার্থবিদ্যা বিষয়ক আলোচনায় সরিষা রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দিরের শিক্ষক কৌশিক নস্কর এবং দুই শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি পরিবেশন করবেন লবা মুর্মু ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে প্রথমে শুনবেন বর্ষায় শিশুর যত্ন বিষয়ে ডাক্তার মণিমালা মুর্মুর সাক্ষাৎকার, এরপর লোকগীতি পরিবেশন করবেন স্বর্ণময়ী টুডু ও সহশিল্পীবৃন্দ এবং গোলাপী হাঁসদা ও সহশিল্পীবৃন্দ। 6:40 কৃষি কথার আসর, 7:30 সমীক্ষা। 8:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান স্বাস্থ্য জিজ্ঞাসা, কিডনিতে জল জমা বিষয়ে ডাক্তার অভিজিৎ তরফদারের সাক্ষাৎকার নেবেন শর্মিষ্ঠা সরকার। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বেহালা বাজিয়ে শোনাবেন শুভজিৎ দে। 9:30 দৃষ্টিপথ, এই অনুষ্ঠানে সুদীপ্ত সাহা রায়ের সাক্ষাৎকার নিয়েছেন দেবর্ষী ঘোষ। 10:00 বাংলা ছায়াছবির গান। 10:30 ভজন পরিবেশন করবেন সায়ন্তন অধিকারী। 10:45 নজরুল গীতি, শিল্পী মৌসুমী গঙ্গোপাধ্যায়। 11:00 আধুনিক গান, গাইবেন সুজিত কুমার লায়েক। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে প্রথমে খেয়াল পরিবেশন করবেন অনিন্দ মিত্র, তারপর তবলা লহরা, শিল্পী দেবেন্দ্রকান্তি চক্রবর্তী। গীতাঞ্জলির পর এবার সঞ্চয়িতা। প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত, ঠুংরি পরিবেশন করবেন লক্ষ্মীশঙ্কর। 6:25 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মৌমিতা ঘোষ বিশ্বাস। 6:35 রামচরিত মানস। 6:45 ভজন, শিল্পী সায়ন্তন অধিকারী। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় মেঘবালিকা আচার্য। 8:30 নজরুল গীতি, শিল্পী মৌসুমী গঙ্গোপাধ্যায়। 8:45 আধুনিক গান, পরিবেশন করবেন সুজিত কুমার লায়েক। 9:10 রসধারা, উপস্থাপনা শর্মিষ্ঠা ভট্টাচার্য। 10:15 আঞ্জুমান। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। বেলা 12:00 সুরভি। 12:20 এবং 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন শাশ্বতী বাগচি। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 লোকগীতি পরিবেশন করবেন রবি অধিকারী। 5:20 উর্বশী। 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা। 6:30 গুলগুলশান। 7:10 শিল্প সংলাপ। সাতটা।

বেজে 30 মিনিটে দর্পণ, 8টায় হিন্দি ছায়াছবির গান, 8টা বেজে 15 মিনিটে নানা রঙের গান, 9টা 16 স্পটলাইট, 10টা বেজে 30 মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 11টা 10 হিন্দি ছবির গানের অনুষ্ঠান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আজকের অনুষ্ঠান সূচি। এখন সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে ঠুংরি, শিল্পী শ্রীমতী লক্ষ্মী শঙ্কর, প্রথমে যোগিয়া ঠুংরি।

প্রথমে যোগিয়া ঠুংরি, পরে ভৈরবী ঠুংরি শুনলেন শ্রীমতী লক্ষ্মী শঙ্করের কণ্ঠে। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন মৌমিতা ঘোষ বিশ্বাসের কণ্ঠে।

শুনলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মৌমিতা ঘোষ বিশ্বাস। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

শুরু হচ্ছে ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিতমানস। আজ শুনবেন 170তম পর্ব।

শুনলেন ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিতমানসের 170তম পর্ব। পরবর্তী পর্ব শুনতে পাবেন আগামীকাল সকাল 6:35 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা।

তুলসীদাস এবং কবির বিরচিত ভজন শুনলেন সায়ন্তন অধিকারীর কণ্ঠে। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। পরবর্তী ঘোষণা একটু পরেই।

গুড মর্নিং কলকাতা, আশা করি সকলে খুব ভালো একটা সুন্দর সকাল কাটছে। তোমার মনটা নিশ্চয়ই খুব চনমনে হয়ে রয়েছে, ঘুম থেকে উঠে এক কাপ গরম চা বা কফির কাপে চুমুক দিতে দিতে তুমি শুনছো তোমার প্রিয় রেডিও শো সুপ্রভাত। আর তোমার সাথে রয়েছি আমি, তোমার যুববাণীর বন্ধু মেঘবালিকা। তোমাকে বলছি এখন যে যা গেছে তা যাক, বুঝলে, অত ভেবে কাজ নেই। হ্যাঁ, এই কথাটাই তো আমরা সাধারণত বলি, বলো, একে অপরকে ফেলে আসা কোনো দুঃখ, পুরনো কোনো ভুল, হারিয়ে যাওয়া সময়কে ভুলে গিয়ে এগিয়ে যাওয়ার জন্য আমরা এই কথাটা সহজেই বলে থাকি, খুব বেশি বলে থাকি। আমরা ভাবি আসলে যে ফেলে আসা অতীতকে যত তাড়াতাড়ি সম্ভব মন থেকে ডাস্টবিনে ফেলে দেওয়া যায় ততই ভালো। আর অতীত মানেই তো একটা বোঝা, অতীত মানেই পিছনে টেনে ধরা। কিন্তু আজ, আজ সকালে তোমাকে দারুণ একটা গল্প শোনাবো। আজ আমি তোমাকে এমন এক পৃথিবীর গল্প শোনাবো যেখানে এই যে একটু আগে বলছিলাম না, যা গেছে তা যাক, এই কথাটা জাস্ট খাটে না, হ্যাঁ একদমই অচল। আজ আমি কথা বলছি সুদূর আফ্রিকার ঘানার আকান উপজাতির একটা জীবন দর্শন নিয়ে যার নাম সাংকোফা। আকান ভাষায় একটা খুব নাম করা প্রবাদ আছে জানো তো, যার সহজ অর্থ হল যদি তুমি কোনো ভালো জিনিস বা প্রয়োজনীয় জ্ঞান অতীতে ফেলে এসে থাকো আর পরে যদি আবার ফিরে গিয়ে তা পুনরুদ্ধার করো বা কুড়িয়ে নাও, তবে তাতে কোনো অপরাধ বা সামাজিক বাধা নেই। সত্যি এটা আমরা এভাবে ভাবি না, বলো, একটু কত মানে একটা লাইন অথচ কত গভীর দর্শন। এই যে আমরা প্রতিনিয়ত দৌড়াচ্ছি, আধুনিক হচ্ছি, গ্যাজেটের দুনিয়ায় নিজেদেরকে হারিয়ে ফেলছি, এর চক্করে আমাদের জীবনের অনেক ভালো ভালো অভ্যাস, অনেক শান্তি আমরা পিছনে ফেলে আসছি, তাই না? সাংকোফা লাইফস্টাইল ঠিক এই জায়গাতেই হাত্তা দেয় জানো তো। এটা আমাদেরকে শেখায় যে অতীত কোনো ভূত নয় যে যাকে ভয় পেতে হবে, অতীত কোনো জঞ্জাল নয় যে যাকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে, বরং অতীত হলো একটা খনি, একটা লুকিয়ে থাকা সংস্কৃতি, জ্ঞান আর আমাদের বেঁচে থাকার আসল চাবিকাঠি। তাই সেটাকে, সেই যেখানে ভালো জিনিসগুলো রয়েছে সেটার মধ্যে সেগুলোকে কুড়িয়ে নাও, বর্তমানটাকে সুন্দর করো আর ভবিষ্যতের দিকে ডানা মেলে এড়িয়ে চলো। আজকের এই পুরো সময়টা জুড়ে আমরা এই আফ্রিকান সাংকোফার লাইফস্টাইল যেটা, এই যে বলছি, এটা নিয়ে কথা বলবো। আর শুধু এই দর্শন, এই জীবন দর্শনটা নিয়ে কথা বলবো না, তার সঙ্গে এটা নিয়েও আলোচনা করবো যে সত্যি এই জীবন দর্শনটা শুধুমাত্র আফ্রিকান জীবন দর্শন নয়, আমাদের অবচেতনে আমাদের ভারতীয় জীবন দর্শনের মধ্যেও কোথাও গিয়ে মিলেমিশে একাকার হয়ে গেছে। সব আড্ডা আজকে হবে, কিন্তু তার আগে একটু গান শুনে নিই, চলো শুনে নিই আজকের প্রথম গান।

এখন শুনবো আজকের দিনের বিশেষ বিশেষ খবরগুলো। আমরা আজকের দিনের যে মানুষরা জন্মগ্রহণ করেছেন, যে বিশেষ ঘটনাগুলো ঘটেছে, সেগুলো শুনবো আজকে। 1771 সালে আজকের দিনে বিখ্যাত ব্রিটিশ সমুদ্র ভ্রমণকারী জেমস কুক 3 বছর ধরে পৃথিবীর দক্ষিণ গোলার্ধ ভ্রমণ শেষ করেন। 1830 সালের আজকের দিনে কলকাতার স্কটিশ চার্চ কলেজ স্থাপিত হয়। 1905 সালে আজকের দিনে কলকাতা থেকে প্রকাশিত শক্তিবান পত্রিকা ব্রিটিশ পণ্য বর্জনের আহ্বান জানায়। 1929 সালের আজকের দিনে ভারতীয় বিপ্লবী যতীন্দ্রনাথ দাস জেলবন্দীদের অধিকারের দাবিতে আজকের দিনে 63 দিনের অনশন শুরু করেন। এবার জানব সেই সব বিশেষ মানুষদের কথা, সেই সমস্ত বিখ্যাত মানুষদের কথা যারা আজকের দিনে জন্মগ্রহণ করেছেন। নেপালি ভাষা সাহিত্যের শ্রেষ্ঠ কবি ভানুভক্ত আচার্য 1814 সালের আজকের দিনে নেপালের তনহু জেলার রামাঘা গ্রামে জন্মগ্রহণ করেন। মহাকাব্য রামায়ণ প্রথম অত্যন্ত সহজ সরল নেপালি ভাষায় অনুবাদ করেন তিনি, যা সাধারণ মানুষের কাছে এই মহাকাব্যকে আরও বেশি জনপ্রিয় করে তোলে। সমকালীন সমাজে অবহেলিত লোকভাষাকে সাহিত্যের মর্যাদায় উন্নীত করার জন্য তাঁকে নেপালি ভাষার আদি কবি হিসেবে শ্রদ্ধা জানানো হয়। নেপাল ছাড়াও ভারতের দার্জিলিং ও সিকিম সহ সমগ্র নেপালি ভাষী জনগোষ্ঠীর কাছে তিনি এক পরম পূজনীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব। 1868 সালের 23 এপ্রিল 53 বছর বয়সে এই কালজয়ী সাহিত্যিকের জীবনাবসান ঘটে। বাংলা চলচ্চিত্র জগতের ও নাট্যজগতের প্রবাদ প্রতিম অভিনেতা ছবি বিশ্বাস 1900 সালের আজকের দিনে কলকাতার এক অভিজাত পরিবারে জন্ম।

জন্মগ্রহণ করেন। তিনি সত্যজিৎ রায়ের জলসাঘর, দেবী, কাঞ্চনজঙ্ঘা চলচ্চিত্রে জমিদারের যে বনেদি চরিত্রগুলোর অভিযাত্র মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব অত্যন্ত নিপুণভাবে ফুটিয়ে তুলেছিলেন। তপন সিনহার কাবুলিওয়ালা ছবিতে তার অনবদ্য অভিনয় আজও চলচ্চিত্রপ্রেমীদের মনে গেঁথে রয়েছে। ভারতীয় চলচ্চিত্রে অসাধারণ অবদানের জন্য তাকে তিনি প্রথম বাঙালি অভিনেতা যাকে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার দেওয়া হয়। 1962 সালের 11 জুন আকস্মিক মোটর গাড়ি দুর্ঘটনায় এই কিংবদন্তি অভিনেতার জীবনাবসান ঘটে। বাংলা থিয়েটার ও চলচ্চিত্র জগতের শক্তিমান অভিনেত্রী কেতকী দত্ত 1946 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন। প্রখ্যাত গায়িকা ও অভিনেত্রী প্রফুল্ল বালার কন্যা কেতকী পেশাদার রঙ্গমঞ্চে তার ব্যতিক্রমী অভিনয় শৈলীর জন্য সমাদৃত ছিলেন। বিশেষ করে নান্দিকারের তিন পয়সার পালা নাটকে তার পরিবেশনা দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছিল। নাটকের পাশাপাশি তিনি সত্যজিৎ রায়ের জনঅরণ্য, অপর্ণা সেনের পরমার মতো বেশ কিছু স্মরণীয় চলচ্চিত্রে অভিনয় করে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন। অভিনয়ের পাশাপাশি গান ও নৃত্যে তার সমান পারদর্শিতা ছিল। 2003 সালের 2 এপ্রিল এই গুণী ও উজ্জ্বল নাট্য ব্যক্তিত্বের জীবনাবসান ঘটে। এবার শুনব সেই সমস্ত মানুষদের কথা, সেই সমস্ত বিশেষ ব্যক্তিদের কথা যাদের আজ প্রয়াণ ঘটে। 1899 সালের আজকের দিনে মাত্র 59 বছর বয়সে প্রখ্যাত বাঙালি বিচারপতি, সমাজ সংস্কারক ও জাতীয়তাবাদী নেতা স্যার রমেশচন্দ্র মিত্র শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে অত্যন্ত সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছিলেন, যা ছিল তৎকালীন বাঙালি সমাজের জন্য এক বিরাট গৌরব। আইনের শাসনের পাশাপাশি শিক্ষা বিস্তার, সমাজ সেবায় তার অবদান ছিল অনন্য। তিনি কলকাতায় বিখ্যাত রিপন কলেজ, বর্তমানে যেটা সুরেন্দ্রনাথ কলেজ, এবং হিন্দু স্কুল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 1925 সালের আজকের দিনে প্রখ্যাত ভারতীয় বাঙালি কবি, সমাজ সংস্কারক ও শিক্ষানুরাগী হিরণময়ী দেবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বিখ্যাত সাহিত্যিক স্বর্ণকুমারী দেবীর কন্যা এবং সরলা দেবী চৌধুরানীর জ্যেষ্ঠা ভগিনী ছিলেন, যার শৈশব কেটেছিল জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে। মাত্র 12 বছর বয়স থেকে ছোটদের জন্য কবিতা লেখা শুরু করে তিনি সখা, ভারতী, বালক পত্রিকায় নিজের সাহিত্য প্রতিভার স্বাক্ষর রাখেন। সাহিত্যের পাশাপাশি সমাজ সংস্কারেও তার অবদান ছিল অনন্য। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, শিক্ষার প্রসারের গুরুত্বপূর্ণ ভূমিকাও তিনি পালন করেছিলেন। 1984 সালের আজকের দিনে বিশিষ্ট বাঙালি কবি, কথাসাহিত্যিক, অনুবাদক দীনেশ গঙ্গোপাধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিংশ শতাব্দীর 30 দশকের আধুনিক বাংলা কবিতার অন্যতম এই কবি রবীন্দ্রত্বর কাব্যধারায় নিজের এক স্বতন্ত্র বলিষ্ঠ পরিচয় রেখেছিলেন। তার প্রকাশিত কাব্যগ্রন্থগুলোর মধ্যে নতুন কবিতা, সোনার কাঠি, অন্যদিন পাঠক মহলে সমালোচকদের মধ্যেও বিশেষভাবে সমাদৃত হয়। কবিতার পাশাপাশি গল্প, উপন্যাস, শিশু সাহিত্যেও তাঁর লেখনী সমান সচল ছিল। বিশেষ করে বিশ্বসাহিত্যের বেশ কিছু ধ্রুপদী রচনার অত্যন্ত সার্থক ও প্রাঞ্জল বাংলা অনুবাদ করেন তিনি। তিনি বাংলা সাহিত্যের ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করেছিলেন। বাংলা মননশীল সাহিত্যের জগতে নিভৃতচারী গুণী সারস্বত সাধকের অবদান চিরস্মরণীয়। 1995 সালের আজকের দিনে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথাসাহিত্যিক ও ঔপন্যাসিক আশাপূর্ণা দেবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিংশ শতাব্দীর বাঙালি মধ্যবিত্ত সমাজের মনস্তত্ত্ব, বিশেষ করে অন্তঃপুরে নারীদের আত্মপরিচয়, সংগ্রামের গল্প তাঁর লেখনীতে এক অনন্য মাত্রা পেয়েছিল। তাঁর কালজয়ী ত্রয়ী উপন্যাস প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, বকুল কথা বাংলা সাহিত্যের ইতিহাসে এক চিরস্থায়ী সম্পদ। দীর্ঘ সাহিত্য জীবনে তিনি জ্ঞানপীঠ পুরস্কার, পদ্মশ্রী, রবীন্দ্র পুরস্কার এবং সাহিত্য একাডেমির ফেলোশিপ সহ অসংখ্য মর্যাদাপূর্ণ সম্মানে ভূষিত হন। এই ছিল আজকের দিনের কথা।

শুনলে মহিলের গোড়াগুলির এই গান। আর ফিরে এলাম আমাদের আড্ডায়, আজকে সুপ্রভাতের আড্ডায় সাংকোফা নিয়ে কথা বলছি, আর তোমার সঙ্গে রয়েছি আমি তোমার যুববাণীর বন্ধু মেঘবালিকা। প্রথম থেকে সাংকোফার মূল মন্ত্রটার কথা আমরা শুনছিলাম, আর এবার একটু বরং এই যে জীবন দর্শনটার এটার একটু গভীরে এগোনো যাক। বিভিন্ন ঐতিহাসিক তথ্য ঘাটলে দেখা যায় যে সাংকোফাকে বোঝানোর জন্য ওখানকার মানুষ মূলত দুটো সুন্দর ভিজুয়াল সিম্বল বা প্রতীক ব্যবহার করেন। তার মধ্যে প্রথম যেটা সবচেয়ে জনপ্রিয় প্রতীকটি হলো একটা অদ্ভুত রূপক পাখি। পাখিটার দিকে একটু ভালো করে যদি তাকাই তাহলে মনটা একটা অদ্ভুত বিস্ময়ে ভরে যায়। পাখিটার পুরো শরীরটা কিন্তু সামনের দিকে ঘোরানো, তার পা দুটো একদম মজবুত মাটিতে পাতা, আর ওড়ার জন্য ডানা দুটো যেন প্রস্তুত, কিন্তু ম্যাজিকটা হলো তার ঘাড়ে বা গলায়। পাখিটার মাথাটা কিন্তু সম্পূর্ণ পিছন দিকে ঘোরানো, আর তার লম্বা ঠোঁটটা দিয়ে সে নিজের পিঠের ওপর থেকে একটা ডিম তুলে নিচ্ছে। হ্যাঁ, ঘানার সংস্কৃতিতে এই ডিমটি কিন্তু সোনার, বা কোনো সাধারণ ডিম নয়, সোনার ডিম। একে বলা হয় আমাদের অতীত, আমাদের জ্ঞান, আমাদের সংস্কৃতি আর ঐতিহ্যের সোনার ডিম। একবার মনে মনে ছবিটা কল্পনা করো তো, কত গভীর মনস্তাত্ত্বিক মেসেজ লুকিয়েছে, সত্যি তাই না? পাখিটার শরীর আর ডানা যেন আমাদেরকে বলছে যে তোমাকে সামনের দিকে এগোতেই হবে, ভবিষ্যৎমুখী তো হতেই হবে, স্থবির হয়ে বসে থাকলে তো চলবে না। কিন্তু মাথাটা যখন পিছনে ঘুরছে তখন সে আবার মনে করে দিচ্ছে সেই কথাটা, ওই যে তুমি আজ এত উঁচুতে ওড়ার স্বপ্ন দেখছো, তার শক্তিটা তুমি কিন্তু পেয়েছো কোথা থেকে জানো? ওই পেছনের ডিমটা থেকে। তোমার পেছনের ডিমটাই হলো তোমার শিকড়। সামনের দিকে ওড়ার ডানাকে সচল রেখেও কীভাবে পেছনের মূল্যবান সম্পদকে পরম যত্নে ঠোঁটে আগলে রাখতে হয়, এই পাখিটা যেন সেটাই শেখায়। এই সাংকোফা পাখিটা কি আসলে আমাদের প্রতিটা ভারতীয় মনের ভেতরেই বাসা বেঁধে নেই? একটু ভেবে দেখো তো। আমার তো মনে হয় একদমই আছে, মানে অনেক বেশি করে আছে। আচ্ছা, তুমি আমি যতই আজ আধুনিক হয়ে যাই না কেন, যতই উইকেন্ডে ল্যাপটপ খুলে কর্পোরেট দুনিয়ার যত বড় বড় প্রজেক্ট সামলাই না কেন, বাড়ির কোনো শুভ কাজে বা পরীক্ষার আগে বা ধরো কোনো রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, অবলীলায় আমরা কিন্তু আমাদের আগে যে রিচুয়ালসগুলো, সেই যে নিয়মগুলো, সেইগুলো কিন্তু ফলো করে আসি। ধরো পরীক্ষা দিতে যাওয়ার আগে বাবা মায়ের পা ছুঁয়ে প্রণাম করা, কিংবা যদি বলি যে আমরা সারা বছর যত জিন্স টি শার্ট বা আধুনিক পোশাকপত্র পরি না কেন, কিন্তু যখন দুর্গাপুজো বা দীপাবলি বা পয়লা বৈশাখ আসে তখন আলমারি থেকে সেই ট্র্যাডিশনাল শাড়ি বা পাঞ্জাবি, সেটা কিন্তু বেরিয়ে আসে, কে যেন আমাদেরকে ভেতর থেকে বাধ্য করে ওটা বার করতে। আসলে কি বলো তো, আমরা যত মডার্ন হচ্ছি, গ্লোবাল হচ্ছি, আমাদের ভেতরের সেই সোনার ডিমটা, আমাদের সংস্কার, আমাদের মূল্যবোধ, সেগুলো কিন্তু আরও রয়েছে, শক্ত করে রয়েছে, সেগুলোকে আমরা হারিয়ে যেতে দিইনি। আমরা ঠিক ওই সাংকোফা পাখির মতো, ডানা আমাদের ভবিষ্যতের আকাশে, কিন্তু মনটা সবসময় শিকড়ের টানে পিছন দিকে ফিরে তাকায়। এই যে শিকড়কে বুক দিয়ে আগলে ধরে আধুনিক হওয়া, এটাই তো আসল সাংকোফা লাইফস্টাইল। আর তার সঙ্গে কিন্তু এটাও জুড়ে রয়েছে তোমার জীবনের ভালো খারাপ মুহূর্তের মধ্যে ভালোটাকে চুজ করে নেওয়া। তার মানে তোমার খারাপ অতীতটার জন্য তুমি নিজের অতীতটাকে ভালোবাসতে পারছো না, নিজেকে ঘৃণা করছো।

সত্যি সত্যি নিজের সাথ নিজের হাত না ধরলে আর কে ধরবে এসে। ওই যে বলছিলাম সাংকোফায় যে আমাদেরকে পিছন দিকে ফিরে তাকাতে হবে, তা আবার আড্ডায় ফিরে এলাম। তো সাংকোফার যে প্রতীক, প্রথম যে প্রতীক নিয়ে কথা বলছিলাম সেই অদ্ভুত পাখিটা, এবার দ্বিতীয় প্রতীকটার কথায় আসি। এটা একটু অন্যরকম, সেটার নাম হলো আদিক্রা। আদিক্রা চিহ্নের মধ্যে সাংকোফার আরেকটা চমৎকার জ্যামেটিক নকশা দেখানো হয়, যা দেখতে কিন্তু হুবহু আমাদের চেনা হার্ট বা হৃৎপিণ্ডের মতো, যার ওপরে দুপাশের অংশে ভেতরের দিকে খুব সুন্দর করে বাঁকানো। এই যে হৃৎপিণ্ডের মতো নকশাটি আমাদের একটা খুব দামি জিনিস মনে করায়। এটা বলে যে অতীতের ভালো জিনিসগুলো ফিরিয়ে আনা বা নিজের শিকড়ের কাছে ফিরে যাওয়াটা কোনো যান্ত্রিক নয়, এটা সম্পূর্ণ হৃদয়ের ব্যাপার, ভালোবাসার ব্যাপার। ঘানার মানুষ বিশ্বাস করে অতীতের কোনো বোঝা অতীত সেটা নয়, অতীত হলো একটা শক্তির উৎস। তারা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে বড় বড় শহরে গিয়েও নিজেদের গ্রামের যে আদি সংস্কৃতি, উৎসবের নাচ গান সব যেন বুক ভরে আগলে রাখে। সুদূর আফ্রিকার এই সাংকোফা দর্শন নিয়ে আমরা কথা বলছি, কিন্তু এই যে এই দর্শন আমাদের মানে ভারতীয় জীবনযাত্রার সাথে কোনো মিল নেই, তোমার কি মনে হয় না? আছে কিন্তু, রন্ধ্রে রন্ধ্রে জড়িয়ে রয়েছে। আমরা যে এই যে খুব বড় বড় ইংরেজি শব্দ বলি না, যে অর্গানিক লাইফস্টাইল, জিরো ওয়েস্ট লিভিং বা ইকো ফ্রেন্ডলি হ্যাবিট, আচ্ছা এই যে এতগুলো শব্দ তোমায় বললাম, এগুলো কি সত্যিই নতুন কিছু? আমাদের মা ঠাকুমারা কি চিরকাল এভাবেই বেঁচে আসেননি, এই এইগুলোকেই ফলো করেননি তাদের লাইফস্টাইল হিসেবে? একটু ফ্ল্যাশব্যাকে যদি যাই, তাহলে ধরো পুরনো সুতির নরম শাড়ি ছিঁড়ে গেলে সেটা ফেলে না দিয়ে পরম যত্নে জোড়া দিয়ে কাঁথা সেলাই করা, বা প্লাস্টিকের বদলে বাজারে যাওয়ার চটের ব্যাগ ব্যবহার করা, অতিথি এলে মাটির ভাঁড়ে বা চা বা কলা পাতা পেড়ে খেতে দেওয়া, কিংবা রান্নাঘরে বেঁচে যাওয়া খাবার যেগুলো পড়ে রয়েছে সেগুলো দিয়ে চমৎকার সব নতুন নতুন সুস্বাদু পদ তৈরি করা, এগুলো আজকালকার দুনিয়ার তথাকথিত সাস্টেইনেবল লিভিং বা টেকসই জীবনযাত্রা, তাই না? আমরা কিন্তু এগুলো অনায়াসেই করে আসি আমাদের জীবনযাত্রার সঙ্গে, ওই যে বলছিলাম রন্ধ্রে রন্ধ্রে জড়িয়ে আছে। আমরা আধুনিকতার মোড়কে এই মূল্যবান অভ্যেসগুলো হয়তো মাঝে মধ্যে পেছনে ফেলে চলেও আসছি। আজ যখন তুমি আমি যতই উন্নত হয়ে যাচ্ছি না কেন, হয়তো অনেক উন্নত হচ্ছি, কিন্তু উইকেন্ডে যতই বড় বড় রেস্তোরাঁয় গিয়ে পিৎজা পাস্তা খাচ্ছি, খাই না কেন এগুলো, দিন শেষে কিন্তু আমাদের আসল তৃপ্তিটা সেই গরম ভাত ডাল আলু ভাতেই। কারণ দিন শেষে আমরা মন থেকে সেই আদিক্রা চিহ্নের মতোই হৃদয়ের টানে নিজের শিকড়ের কাছে ফিরে আসি। আর এই যে শিকড়ের কথা শুনব, আমাদের পুরনো শিকড়ের কথা জানব, তবে তার আগে চল একটা গান শুনি, ফিরে আসছি গানের পর।

ফিরে এলাম আড্ডায়। শুনছিলে গান এতক্ষণ ধরে, আর আমরা কথা বলছি সেই লাইফস্টাইল সাঙ্কোফা নিয়ে, সুদূর আফ্রিকার কথা। হ্যাঁ, কিন্তু তার সঙ্গে আমাদের ভারতীয় জীবনযাত্রার মিল রয়েছে, সেসব কথাও বলছিলাম। আর সমাজ আর জীবনযাত্রার যে বাহ্যিক মিলগুলো রয়েছে সেগুলো বাদ দিলেও যে বিষয়টা আসে সেটা হলো প্রতিদিনের মানসিক শান্তি, মেন্টাল হেলথের সাথে জড়িয়ে থাকা দিকটা। সাঙ্কোফা দর্শন সবচেয়ে আধুনিক ও প্র্যাকটিক্যাল দিকটা কি জানো? এটার মানসিক স্বাস্থ্য এবং ভুল থেকে শিক্ষা নেওয়ার ক্ষমতা। আমাদের যে ভারতীয় দর্শন সেটাতেও কিন্তু ঠিক এই কথাটার উল্লেখ রয়েছে, আত্মদর্শন বা কর্ম। এখন এই যে তুমি আমাকে শুনছো, এই যে আমি তোমায় বলছি, ব্যক্তিগত জীবন হোক, ভাঙা সম্পর্ক হোক, কিংবা ক্যারিয়ারের কোনো খতিয়ান, যেখানে যে কোনো কোনো ধাক্কা, ভুল থেকে পাওয়া অভিজ্ঞতাকে নিজের শক্তি বানিয়ে এগিয়ে চলো, আর এই এগিয়ে চলার নামই হলো সাঙ্কোফা। এই এই সমস্ত কিছু তো আসলে আত্মদর্শন, তাই না? অতীতের কোনো অন্ধকার, সেটাকে অন্ধকার গহ্বর হিসেবে যদি ভাবতে শুরু করি তাহলে তো সেখানে হারিয়ে যেতে হবে। অতীত তো আমাদের

সেরা গাইড বা শিক্ষক বলা যেতে পারে, তাকে শিক্ষাদাতা হিসেবে যদি ভেবে নিই তাহলে বোধ হয় সহজ হয়, তাই না? একটু একটু তাকে সহজ করে দেখতে পারি। আর সবথেকে বড় কথা কি বলো তো, এই যে নিজের অতীতটাকে, একটু আগেও বলছিলাম না, নিজের অতীতটাকে ক্ষমা করা, তবেই তো আমাদের ভবিষ্যতের দিকে ডানা মিলে এগোতে সুবিধা হয়, তাই না? এটাও কিন্তু সাংকোফা বলছে। আর কথা বলতে বলতে একেবারেই সময় শেষ হয়ে আসছে। আমরা আজকে সাংকোফা নিয়ে প্রথম থেকে কথা বলছি, সুদূর আফ্রিকার সাংকোফা, কিন্তু ঘুরে ফিরে দেখছি আবার আমাদের ভারতীয় জীবনযাত্রার সাথেও কোথাও খুব মিল রয়েছে। তাই আজকের এই ব্যস্ত সোমবারে যখন তুমি রেডিওর ওপারে থাকা, হয়তো বাসের হ্যান্ডেল ধরে আছো, কিংবা অফিসের ডেস্কে বসে ল্যাপটপে কাজ করছো, হয়তো রান্নাঘরের কাজ শেষ করে একটু দম নিচ্ছ, তখন আজকের এই শো শেষ করবার আগে তোমাকে একটা কথা তোমার মনে গেঁথে দিতে চাই। আজ থেকে জীবনে চলার পথে যখনই নিজেকে বড্ড একা লাগবে, যখনই মনে হবে এই ঝকঝকে কর্পোরেট শহর, এই ইঁদুর দৌড়ে আর এই যান্ত্রিক জীবন তোমাকে ক্রমশ গ্রাস করে নিচ্ছে, তখনই একটু থামবে। সত্যি আমরা রোজকার ব্যস্ত জীবনে এত হাঁফিয়ে পড়ি মাঝে মধ্যে, সত্যি তখন কিন্তু একটা গভীর শ্বাস নেওয়া এবং ওই সাংকোফা পাখির মতো নিজের মনটাকে একটু পিছনের দিকে ফিরে তাকানো, এছাড়া কোনো উপায় নেই। মনে করে দেখবে ছোটবেলার সেই লোডশেডিংয়ের রাত বা সন্ধেবেলাটা, সবাই মিলে বারান্দায় বসে মাদুর পেতে গল্প করা, কিংবা সন্ধেবেলায় ভূতের গল্প শুনছো মা ঠাকুমার মুখে, সব অবিশ্বাস্য রূপকথার গল্প, সে এক কল্পনার জগৎ যা নিয়ে তোমার অর্ধেক সময় কেটে যাচ্ছে, কিংবা বৃষ্টিতে ভিজে ফুটবল খেলা, পাড়ার রোয়াকে বন্ধুদের সাথে আড্ডা, এই সমস্ত বিষয়গুলো সমস্তটাই তো পুরনো অতীত। আমরা বলি যে অতীত হয়ে গেছে, কিন্তু আসলে এরা না আমাদের রোজকার জীবনের এনার্জি বুস্টার। তাই যখনই বর্তমানের লড়াইয়ে ক্লান্ত হয়ে যাবে, যখনই তোমার খুব কষ্ট হবে, তখন ওই একটা গভীর নিঃশ্বাস নিয়ে, পজিটিভিটি নিয়ে, এই পুরনো অতীতটা থেকে ভালো জিনিসগুলো কুড়িয়ে সামনের দিকে এগিয়ে চলবে। ওই যে শুরুতে বলেছিলাম না, যা গেছে তা যাক, এই লাইনটা তো আদপে ঠিক নয়। নিজের শিকড়ের দিকে, নিজের ঐতিহ্যকে এগিয়ে, ওটাকে সেখানে ফিরে যাওয়া এবং ভালো জিনিসগুলো কুড়িয়ে নেওয়া, সেটাও তো একটা দিক। অতীতে অতীত্ব তো কোনো দেওয়াল নয় যে তোমার পথ আটকে দাঁড়িয়ে থাকবে, অতীত্ব হলো একটা মজবুত মেঝে যার উপরে তুমি দাঁড়িয়ে তুমি আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখতে পারো। তোমার জীবনের মাটির শিকড়টা যত গভীর হবে আর শক্ত হবে, এই পৃথিবীর বুকে ডানা মেলে উঠতে তত সহজ হবে আর আত্মবিশ্বাসও বাড়বে। এটা আমাদের সকলের জন্য প্রযোজ্য। কিন্তু আর বেশি কথা বলতে পারবো না, ঘড়ির কাঁটা আমায় বারবার তাড়া দিচ্ছে, বলছে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। তাই আজকের দিনটা তুমি তো শুরু করতে চলেছ, অনুষ্ঠান শেষ হচ্ছে, তোমার তো দিন শুরু হচ্ছে, তোমার জন্য রইল এই সাংকোফার ম্যাজিকটা। খুব ভালো থেকো, নিজের যত্ন নিও, সুস্থ থেকো, আর যুববাণীর সঙ্গে থেকো, আর মাঝে মাঝে মাঝে মাঝে নিজের শিকড়টার দিকে ভালোবেসে হাত বাড়িয়ে দিও। যেতে যেতে রইল তোমার জন্য এই গান।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন আধুনিক গান, শিল্পী সুজিত কুমার লায়েক।

আধুনিক গান শুনলেন সুজিত কুমার লায়েকের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। রসধারা একটু পরেই

0: report conveys that ensuring the welfare of women, protecting and nurturing the younger generation, and continually making the necessary arrangements for the unity, security, prosperity, and orderly governance of the nation are the constant duties of every representative of the people. The mortal remains of the 15 Indian tourists who lost their lives in boat capsize incident near Phu Quoc Island in Vietnam will be repatriated from Ho Chi Minh City to India today via Vietnam Airlines flight V97979. The Indian Embassy in Vietnam, in a social media post, said that the flight is scheduled to depart from Ho Chi Minh City at 6 p.m. local time and is expected to arrive at Mumbai's Chhatrapati Shivaji Maharaj International Airport at 9:35 p.m. Indian Standard Time. The embassy said the respective state governments have been requested to coordinate with the affected families for the onward journey of the mortal remains to their final destinations. India has declared one day national mourning today as a mark of respect for Father Amir of Qatar, Sheikh Hamad bin Khalid Al Khalifa Al Thani, who passed away yesterday. The national flag will be flown at half mast on the day of mourning throughout India on all buildings where the national flag is flown regularly. There will be no official entertainment on the day. Prime Minister Narendra Modi has expressed condolences at the demise of Father Amir Sheikh Hamad bin Khalifa Al Thani, noting that he was a visionary leader who led Qatar to great levels of development and prosperity. In tennis, top seed Italy's Jannik Sinner retained his Wimbledon men's singles title, beating second seed Germany's Alexander Zverev 6-7, 7-6, 6-3, 6-4 in the final at the All England Club, London last night. In the women's doubles final, 10 seeded Chinese-French pair of Guo Hanyu and Kristina Mladenovic defeated the second seeded Canadian-Brazilian duo of Gabriela Dabrowski and Luisa Stefani 6-3, 7-5 to clinch the title at the centre court. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ দমনে পশ্চিমবঙ্গে দুটি আইন আজ থেকে কার্যকর হচ্ছে। গত 29 জুন রাজ্য বিধানসভায় পশ্চিমবঙ্গ জন নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইন পাশ হয়। রাজ্যপাল আর এন রবির সম্মতি মেলায় বিল দুটি এখন আইনে পরিণত হল। রাজ্যে শিল্পে বিনিয়োগ, জমিনীতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে শিল্প ও বিনিয়োগ সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠী আজ বৈঠকে বসতে চলেছে। শিল্পমন্ত্রী তাপস রায় বৈঠকে সভাপতিত্ব করবেন। রাজ্যে নতুন বিজেপি সরকার আসার পর শিল্পমন্ত্রীর নেতৃত্বে এই বিষয়ে মন্ত্রীগোষ্ঠী গঠন করা হয়। এতে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ, পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল ছাড়াও শ্রমমন্ত্রী অর্জুন সিং রয়েছেন। পশ্চিমবঙ্গ সরকার 16 আগস্ট দিনটিকে আয়ুষ্মান দিবস হিসেবে পালন করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল পূর্ব মেদিনীপুরের মেচেদায় এই ঘোষণা করেছেন। ওই দিনই রাজ্যে নতুন সরকারের প্রথম 100 দিন উদযাপন করা হবে। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার এই দিনটিকে খেলা হবে দিবস হিসেবে পালন করত। মেচেদায় সাংবাদিকদের কাছে শুভেন্দুবাবু বলেন,
2: 16 আগস্ট সরকারের 100 দিন পূরণ হবে। 16 আগস্ট ভয়ঙ্কর দিন কলকাতার ক্ষেত্রে। সুরাবর্দীর নেতৃত্বে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল, আর সেই দিনটা তৃণমূল কংগ্রেস আগের সরকার খেলা হবে দিবস পালন করত। আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে ওই দিন আয়ুষ্মান দিবস হিসেবে পালন করা।
1: যোগ্য সকলেই রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনা সুবিধা পাবেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের আশ্বাস দিয়েছেন। গতকাল সাংবাদিকদের কাছে তিনি বলেন, তৃণমূল কংগ্রেস সরকার লক্ষ্মীর ভাণ্ডার চালু করতে প্রায় 9 মাস সময় নিলেও নতুন সরকার মাত্র 1.5 মাসে 1,20,000 মহিলাকে অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দিয়েছে।
2: কাউকে চিন্তা করার কোনো কারণ, 500 টাকা লক্ষ্মী ভাণ্ডার দিতে গিয়ে 9 মাস লাগিয়ে 1,20,000,000 লোককে তো 1.5 মাসে দিই। বাকি যারা যোগ্য তারা পাবেন, অযোগ্য থাকলে বেরিয়ে যাবে। ভেরিফিকেশন 30-8 অবধি চলবে। প্রত্যেকটা বিধানসভায় গড়ে 35-40 হাজার মহিলারা পেয়েছেন, তারা আমাদের ধন্যবাদ দিচ্ছেন। বাকি যদি প্রয়োজন হয় আরো 2,000, 5,000, 7,000 প্রকৃত প্রাপক থেকে থাকেন পাবেন, নিয়মের মধ্যে পাবেন।
1: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্ন সংলগ্ন সভাঘরে এক অনুষ্ঠানে শতবর্ষ প্রাচীন রথযাত্রা কমিটিগুলিকে অর্থ সহায়তা প্রদান করবেন। প্রাথমিকভাবে মাহেশ, ইস্কন সহ রাজ্যের বাছাই করে 25টি রথযাত্রা কমিটিকে এককালীন 5,00,000 টাকা করে অনুদান দেওয়া হবে। জাতীয় শিক্ষানীতি রূপায়ণ নিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আজ রাজ্যের শিক্ষা দপ্তরের সঙ্গে বৈঠকে বসবেন। রাজ্য সরকার এখানে জাতীয় শিক্ষানীতি রূপায়ণের সিদ্ধান্ত নেওয়ার পর শিক্ষা দপ্তর প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে। জাতীয় শিক্ষানীতির বিভিন্ন দিক নিয়ে অনলাইনে শিক্ষকদের একাধিক কর্ম

খেলারও আয়োজন করা হয়েছে। এদিকে রাজ্যের মাদ্রাসাগুলির পরিকাঠামো পঠন পাঠনের বিষয়গুলি খতিয়ে দেখতে মাদ্রাসা শিক্ষা দপ্তর 18 সদস্যের একটি কমিটি গঠন করেছে। ভোট পরবর্তী সন্ত্রাস এবং লটারির টাকা প্রতারণার অভিযোগে উত্তর চব্বিশ পরগনার পানিহাটির প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে গ্রেপ্তার করেছে খড়দা থানার পুলিশ। তার বিরুদ্ধে সম্প্রতি এক ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগপত্রে তিনি বলপূর্বক লটারির জেতার টিকিট হাতিয়ে নেওয়ার কথা জানিয়েছেন। গতরাতে দক্ষিণেশ্বর অঞ্চল থেকে পুলিশ তীর্থঙ্করকে পাকড়াও করে। আজ তাকে ব্যারাকপুর আদালতে তোলা হবে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নাবালিকা খুন ও ধর্ষণের ঘটনার পরবর্তী গোলমালে উস্কানির অভিযোগে সিপিআইএম নেতা লাহিক আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে তাকে পাকড়াও করা হয়। এবারের বিধানসভা নির্বাচনে বারুইপুর পশ্চিম আসনে বামফ্রন্টের প্রার্থী ছিলেন তিনি। লাহিক আলীকে গ্রেপ্তারের নিন্দা করেছে সিপিআইএম। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে লাহিক আলীকে গ্রেপ্তার করা হয়েছে। বঙ্গোপসাগরে ডুবে যাওয়া পূর্ব মেদিনীপুরের ট্রলার থেকে 9 মৎস্যজীবীর দেহ উদ্ধার হয়েছে। গতকাল দুপুরে রক্তেশ্বর চরের কাছে ডুবো ট্রলারটিকে শনাক্ত করা হয়। সেটিকে উদ্ধার করে গোবর্ধনপুরের সীতারামপুরে আনা হয়েছে। ট্রলারের ভেতর থেকে 9 মৎস্যজীবীর দেহ উদ্ধার হয়। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে নেপালি কবি ভানুভক্ত আচার্যের 213তম জন্মদিন আজ উদযাপিত হচ্ছে। এরাজ্যেও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। মোহনবাগান সুপার জায়ান্ট কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে আজ তাদের প্রথম ম্যাচে পাঠচক্রের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে বিকেল 4:30। এদিকে ইস্টবেঙ্গল গতকাল নিজেদের মাঠে 3-0 গোলে জর্জ টেলিগ্রাফকে পরাজিত করে। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12:30।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন খেয়াল শিল্পী ছিলেন শাশ্বতী বাগচি, রাগ শুদ্ধ সারং, তবলায় কিংসুক মুখোপাধ্যায়, হারমোনিয়ামে হিরণময় মিত্র। পরবর্তী ঘোষণা একটু পরেই।

লোকগীতি শুনলেন রবি অধিকারীর কণ্ঠে। পরবর্তী অনুষ্ঠান উপস্থাপনায় রোশন মুরারকা।

0: The United States and Iran have each claimed control of the Strait of Hormuz following a weekend of escalating attacks across West Asia. The United States has said it carried out overnight strikes on several Iranian military targets, including air defense systems, coastal radar sites, missile and drone facilities, and small naval vessels. In women's cricket, Indian team led by Harmanpreet Kaur today recorded a historic win in a one-off test against host England at the Lord's. India defeated England comfortably by 270 runs in the first ever women's test held at Lord's, chasing a target of 157 runs. The hosts were all out for 186 in the second innings before lunch on day four. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। একটু পরেই পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
2: আকাশবাণী কলকাতা, এখন শুনবেন শিল্প সংলাপের অনুষ্ঠান।
3: আজকে আমরা কথা বলবো শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে। আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত রয়েছেন ডক্টর দীপজানী বসু মল্লিক, জেলা উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক 2, হুগলি জেলা। নমস্কার আপনাকে।
4: নমস্কার,
3: আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত। আচ্ছা, যেহেতু আজকে আমরা কথা বলছি শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে, তাহলে কিভাবে তাদের স্বাস্থ্য রক্ষা করতে পারি আমরা?
4: এবার এটাকে যদি আমরা কতগুলো হেডলাইনে ভাগ করি, সেখানে হচ্ছে কি, যারা কাজ করছে তাদের স্বাস্থ্যের এখনকার অবস্থা কি, তাদের একটা স্ক্রিনিং লাগে, একটা রুটিন চেক আপের একটা ব্যবস্থা লাগে,
3: একদম
4: তারা কি অবস্থায় রয়েছে, বা যদি কোনো অসুখ করেও থাকে সেটা যাতে আর গুরুতর দিকে না যায় তার জন্য চিকিৎসার ব্যবস্থা আছে। দু নম্বর হচ্ছে কি কি আমরা সতর্কতা নিতে পারি যাতে আর অসুখ করতে না পারে, বা যে যে রিস্ক ফ্যাক্টর যেটাকে আমরা বলি, যাতে তারা প্রতিদিন সামনে আসছেন যে জিনিসগুলো সেগুলোতে কাজতেই হবে, তার জন্য আমরা নিজেদের সুরক্ষার জন্য কি কি ব্যবহার করতে পারি, এইভাবে আমরা বলতে পারি। এইবার যেটা হচ্ছে যে শ্রমিকদের কাজ যদি দেখেন, যদি আমরা ভাগ করি, দুভাগে ভাগ হয়। একটা হচ্ছে যারা বাইরে কাজ করছেন, আউটডোর যেটাকে আমরা বলছি, আবার যারা কাজ করছেন কি ইনডোরে। তো এবার দুজনের ধরনটা কিন্তু একটু আলাদা হবে, আবার কিছু কিছু ক্ষেত্রে একও থাকবে।
3: আচ্ছা, এই যে আপনি বললেন যে যারা বাইরে কাজ করে এবং যারা ভিতরে কাজ করে, এই দু ধরনের মানুষের বা শ্রমিকদের কাজের ধারা অনুযায়ী তাদের সমস্যা কি এক?
4: ওই যে বললাম, কিছু এক, কিছু আবার আলাদা আলাদা আছে।
3: বেশ, আপনার প্রসঙ্গ ধরেই আসি যে এই যে ভিতরে যারা কাজ করছে এবং বাইরে, তাদের কথা এলো, বাইরে যারা কাজ করছে তারা শারীরিকভাবে ঝুঁকির সম্মুখীন হচ্ছে, কি কিভাবে তারা ঝুঁকিতে পড়ে?
4: এই প্রশ্নটার সূত্র ধরেই যদি আমরা কাজকে ভাগ করি না, মানে আমরা দু ধরনের কাজ দেখবো, বাইরে যারা কাজ করছেন তারা কোথায় কাজ করছেন, মাঠে কাজ করছেন, কনস্ট্রাকশন যেখানে রাস্তাঘাট তৈরি হচ্ছে সেখানে কাজ করছেন, অথবা যদি আমরা সেলস ধরি, ঘুরে ঘুরে কাজ করছেন, এটা হচ্ছে বাইরে। আবার ভেতরে যদি আমরা বলি, ভেতরের কাজের ক্ষেত্রে কি হচ্ছে, ফ্যাক্টরি হতে পারে, এবার ফ্যাক্টরি বিভিন্ন ধরনের হতে পারে, সে বেকারিও হতে পারে, সে কোনো আমি কি বলবো, কোনো ওয়্যার তৈরি হচ্ছে তাও হতে পারে, কোনো জুট তৈরি হচ্ছে তাও হতে পারে। আবার এই যে দুটো ভাগ বললাম, এই দুটো ভাগের মধ্যে আবার একটা কমন ভাগ আছে, সেটা হচ্ছে বসে কাজ করা। ধরুন ওয়াচম্যান, ওয়াচম্যান কেউ আমি যদি বাদ দিই, ধরুন যিনি রেজিস্ট্রেশনে থাকেন কোনো একটা ফ্যাক্টরিতে, বা বাইরে যিনি কাজ করছেন তিনি যখন কোনো একটা জায়গায় বসে কাজ করছেন, এবার তাহলে কি, সারাদিন তিনি কাজ করছেন কিন্তু তিনি কিন্তু বসে আছেন, সেটাকে আমরা আমাদের ডাক্তারি ভাষায় বলি সেডেন্টারি লাইফস্টাইল।
3: আচ্ছা,
4: তার মানে কি, বসে কাজ করছেন, কায়িক পরিশ্রমটা নেই,
3: কায়িক পরিশ্রম।
4: আগে এই কমনটাকে আমরা একটু আলোচনা করে নিই, এটা কিন্তু দু জায়গাতেই রয়েছে।
3: আচ্ছা,
4: এদের ক্ষেত্রে কি হতে পারে, দীর্ঘক্ষণ বসে থাকার জন্য কি হতে পারে, লাইফস্টাইল রিলেটেড অসুখ যেগুলো আমরা এখন বলি, যেগুলো মডার্ন থ্রেট বলা যেতে পারে, সেগুলোর মধ্যে রয়েছে ডায়াবেটিস একদম উপর দিকে, সুগার, প্রেশার, হার্টের অসুখ,
3: যেগুলো এখন ঘরে ঘরে,
4: যেগুলো এখন ঘরে ঘরে সব জায়গায় সেই জিনিসগুলো রয়েছে। তো এই গ্রুপটার ক্ষেত্রে এই জিনিসগুলোর সম্ভাবনা কিন্তু প্রচুর থাকে, মানে আমরা যদি তুলনা করি যারা কায়িক পরিশ্রম করছেন তাদের থেকে যদি এই গ্রুপটাকে দেখি, এই গ্রুপটা কিন্তু বাইরেও আছে, এই গ্রুপটা কিন্তু ভেতরেও আছে, এইগুলো কিন্তু এদের জন্য কমন, কিন্তু তাই বলে বাকিদের হবে না তা না, কারণ কমন আবার একটা বড় ফ্যাক্টর হচ্ছে এখন আমাদের উদ্বেগ, স্ট্রেস,
3: স্ট্রেস,
4: হ্যাঁ ঠিক, এটা আবার সবার কমন,
3: এটা আবার সবার কমন। বেশ, আচ্ছা, যারা মানে বসে কাজ করছেন, যাদের এই যে আপনি রেজিস্ট্রেশনের কথা বললেন বা ইত্যাদি, তাদের জন্য কি কি করা যেতে পারে?
4: দেখুন, সেটা হচ্ছে যে যারা বসে কাজ করছে, অসুখগুলো তো আমি বললাম যে সুগার, প্রেশার, এগুলো হতে পারে। এবার এখন বলা হয় যে অ্যাবাভ 30 অ্যাট রিস্ক, 30 বছরের ওপরই রিস্কে রয়েছে তারা। তো তাদের ক্ষেত্রে কি হতে পারে, ধরুন একটা নিয়মিতভাবে তাদের একটা সুগার চেক আপ, সুগারটা চেক করানো হলো নিয়মিতভাবে, রোজ না, নিয়মিতভাবে তাদের একটা চেক আপের মধ্যে একটা প্রেশার চেক আপ রাখা হলো, তাদের একটা লিপিড প্রোফাইল, যদি খুব যদি ওবেজ হন, খুব যদি মোটা হয়ে গেছেন, তখন তার একটা লিপিড প্রোফাইল, এইগুলো কিন্তু সরকারিভাবে কিন্তু এই পরিষেবাগুলো পাওয়া যায়, নিখরচায় এই পরিষেবাগুলো পাওয়া যায়। এবার এখন সমস্ত সরকারি হাসপাতালেই আমাদের এখানে একটা এনসিডি ক্লিনিক চলে, মানে হচ্ছে এগুলোকে তো নন কমিউনিকেবল ডিজিজ বলা হয়, এটা তো আর পার্সন থেকে পার্সনে যায় না অসুখটা। তাহলে এই যে এনসিডি ক্লিনিক যেটা হয়, তো সেখানে ওনারা যান, যদি সেটা যদি যে ফ্যাক্টরি আছে বা কোনো অ্যাসোসিয়েশন, তারা যদি সেই সংশ্লিষ্ট হসপিটালের সাথে যোগাযোগ করে যে আজকে আমরা আনবো এনাদের, আসতেই পারেন তারা, সুগার প্রেশার সবকটা ওষুধই পাওয়া যাবে। তো মেসেজ যেটা হচ্ছে যে সেটা হচ্ছে একটা নিয়মিত ব্যবধানে এদের এই চেক আপ গুলো করাটা
5: সেইটাই অত্যন্ত দরকার। বলুন যে কত সময়ের মধ্যে ব্যবধান এটা,
4: তারা 3 মাসে একবার করুক, বছরে 4 বার করুক, অন্তত বছরে 4 বার দেখা হোক জিনিসটা। এবং এবং শুধু নতুন যে আসবে সে না, যে অলরেডি ধরুন ওষুধে আছে তারও চেক আপটা দরকার, কারণ তার সেটা কমলো কিনা দেখা দরকার, না কমলে তার ওষুধ পাল্টাতে হবে।
5: ঠিক তাই,
4: তাহলে অন্তত 3 মাস, দরকার হলে 1 মাসেও করা যেতে পারে, কিন্তু অন্তত 3 মাসে একবার করাক।
5: পোশাক একটি গুরুত্বপূর্ণ বিষয় স্বাস্থ্যের দিকে নজর রাখার জন্য, স্বাস্থ্যের সুরক্ষার জন্য, সেটা নিয়ে আপনি একটু যদি বলেন।
4: পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে তো পোশাক একটা গুরুত্বপূর্ণ অংশ, মানে এটা নয় যে প্রচুর দামি পোশাক পরতে হবে, একদম না। হ্যাঁ, পোশাক যেটা পরবে সেটা হচ্ছে যে এখনটা কি হচ্ছে না, প্রচুর গরম, মানে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে হয়তো, কিন্তু গরম কমছে
5: না,
4: এবং এটা হয়তো গরমটা আর একটু বাড়তে পারে, কারণ গ্লোবাল ওয়ার্মিং এ এখন প্রতিদিনই বিশ্ব উষ্ণায়ন একটু একটু করে এগোচ্ছে। তো সেক্ষেত্রে হচ্ছে পোশাকের কথা যদি বলা হয়, সবচেয়ে আগে হচ্ছে কি, পরিষ্কার,
5: ঠিক,
4: পরিষ্কার কাঁচা পোশাক পরতে হবে, এইটা একটা। 2 নম্বর হচ্ছে পোশাকের ক্ষেত্রে, বিশেষ করে গরমকালের জন্য একেবারেই দরকার হচ্ছে সুতির পোশাক,
5: একদম,
4: মানে সুতির পোশাক, সুতির পোশাক, সুতির পোশাক। 3 নম্বরটা হচ্ছে পোশাকটা একটু ঢিলে ঢালা হওয়া দরকার, মানে একদম গায়ের সাথে চেপে রয়েছে, এটা কিন্তু অস্বস্তির কারণ হয়।
5: ঠিক,
4: তাহলে পরিষ্কার পোশাক পরতে হবে, কাঁচা পোশাক, পরিষ্কার পোশাক, ঢিলে ঢালা পোশাক, এবং দরকার হচ্ছে যেটা কটনের পোশাক পরা। এবং কটন তো শুধু মানে শারীরিকভাবে কমফর্ট ভালো রাখবে তা নয়, ধরুন যারা আগুনের কাজ করে বা কিছু ক্ষেত্রে, সেখানে যদি টেরিকট বা অন্য ধরনের মেটেরিয়াল ব্যবহার করা হয়, সেখানে তো অনেকটা বেশি রিস্ক,
5: অনেক বেশি রিস্ক,
4: সেখানে সুতি অনেক বেশি নিরাপদ, পোশাকটা সেই রকমই হওয়া দরকার,
5: মানে স্বাস্থ্যের সুরক্ষার ক্ষেত্রে পোশাকটা গুরুত্বপূর্ণ,
4: ভীষণ গুরুত্বপূর্ণ।
5: আচ্ছা, এই যে মাসিকের সময়, মানে যারা ওয়ার্কিং ওম্যান, সেই নিয়েই তারা প্রতিদিনের বেরোচ্ছে ফিরছে, ওই পার্টিকুলারলি সময়টা মাসের কি কি সুরক্ষা নেওয়া উচিত একটি মেয়ের?
4: এটা তো একটা অবিচ্ছেদ্য অংশ মহিলাদের, এটা একটা শারীরিক প্রসেস, প্রসেস যেটা প্রতি মাসেই তাকে সম্মুখীন হতে হবে। তার ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথম প্রথম পরিষ্কার জামাকাপড়, জামাকাপড়টা যেরকমই হোক পরিষ্কার কাঁচা জামাকাপড় পরতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আমরা শহরেও যেমন দেখি, শহরে হয়তো অনেক কম দেখি, গ্রামের দিকে দেখি, পুকুরে চান করার অভ্যেস এইটাকে বন্ধ করতে হবে, এটা থেকে অনেক ইনফেকশন হতে পারে, অনেক ইনফেকশন, এইটাকে বন্ধ করতে হবে। 3 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মাসিকের সময় আমরা এখনো একটু ভেতর দিকে, মানে গ্রামের দিকে আর একটু ভেতরের দিকে বা শহরেও হয়তো আছে, দেখি যে পুরনো ফেলে দেওয়া কাপড় পরিষ্কার করে কেচে ব্যবহার করার অভ্যেস, এটাকে একেবারে ছেড়ে ফেলতে হবে। এটার জন্য স্যানিটারি ন্যাপকিন যদি বলেন, এটা আমাদের গভর্নমেন্ট হসপিটাল থেকে পাওয়া যায়, বা গ্রামে যদি বলি আশা দিদিমণিরা আছেন, তাদের সাথে কথা বললে এগুলো পাওয়া যায়, এবং এগুলোই ব্যবহার করতে হবে, মানে এর কোনো বিকল্প নেই, এটাই ব্যবহার করতে হবে, এবং এগুলোই অনেকটা অনেকটা ইনফেকশন হওয়া থেকে আটকাবে।
5: ঠিক ঠিক ঠিক তাই। আচ্ছা, এই যে মাসিকের প্রসঙ্গ যখন এলো, সেই সূত্রে আসি যে গর্ভাবস্থায় একটি মেয়ের কি কি শারীরিক সুরক্ষা নেওয়া জরুরি?
4: দেখুন, গর্ভাবস্থায় যেটা হচ্ছে যে তার শারীরিক সুরক্ষা বলতে কি, একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে তার হাইজিন, হাইজিন, হাইজিনের মধ্যে অলরেডি আমরা আলোচনা করলাম।
5: ঠিক,
4: 2 নম্বর হাইজিনের মধ্যে যে পার্টটা আমরা এখনো বললাম না, সেটা হচ্ছে যে হাত ধোয়া, হাত ধোয়াটাকে একদম অভ্যেসের মধ্যে নিয়ে নিতে হবে, মানে সে যেখানেই কাজ করুক, ধরুন প্রচণ্ড ধুলোর মধ্যে কাজ করছে বা মাঠে কাজ করছে, খেতে বসলো যখন, যখন শৌচালয় থেকে এলো, বা খাবার আগে, হ্যান্ড ওয়াশিংটা কিন্তু একদম অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাতটিকে ভালো করে ধুতে হবে এবং যে থালা বাসন ব্যবহার করছে সেটা ভালো করে ধুতে হবে। এটা হচ্ছে তার হাইজিন, মানে সে কীভাবে

0: পরিষ্কার থাকবে। দু নম্বর যেটা আসছে কি না তার পুষ্টি। এবার পুষ্টি বলতেই কিন্তু যে মাছ ডিম মাংস প্রচুর ফল খাওয়াতে হবে না, একদম না। খাওয়ার মধ্যে থাকবে তার সুষম খাদ্য। সুষম খাদ্য বলতে আমরা কি বুঝি, তাতে ভাত থাকবে, তাতে একটু রুটি থাকবে, তাতে ডাল থাকবে, তাতে একটু সবজি থাকবে, একটু ফল। এবার এখানে ফলের মধ্যেও হতে পারে আপেল কিনে খেতে হবে না, এখানে পাকা পেয়ারা পাকা পেঁপে যেগুলো সহজে পাওয়া যায় এবং যেগুলোর দাম যদি আমরা তুলনামূলকভাবে দেখি অনেক কম সেগুলো খেতে হবে। তাকে বিশ্রাম নিতে হবে 10 ঘন্টা। কিরকম 10 ঘন্টা? 8 ঘন্টা ঘুম তার লাগবে, আর 2 ঘন্টা বিশ্রাম মানে কি না, সে বিশ্রাম নিল জেগে বসে একটু শুয়ে, 10 ঘন্টা বিশ্রাম লাগবে। এইবার যেটা আসছে কি না তার চেক আপ। চেক আপটা একটা ভীষণ দরকার। তার চেক আপের জন্য যে কোনো সরকারি হাসপাতালে আমাদের অ্যান্টিনেটাল ক্লিনিক হয়, অ্যান্টিনেটাল ক্লিনিক হয়, সেই ক্লিনিকে গিয়ে সে চেক আপ করাবে। তার 4টে চেক আপ কিন্তু দরকার, ভীষণভাবে দরকার। এবং সরকারিভাবে যখন তাকে রেজিস্টার করা হলো যে সে একজন গর্ভবতী মা, তার চেক আপ শুরু হলো, আমরা চাই 12 সপ্তাহের মধ্যে সে রেজিস্ট্রেশনটা করিয়ে নিক,
1: ঠিক,
0: তখনই তাকে কি হবে একটা টিটেনাস ইনজেকশন দেওয়া হয়ে যাবে। তার 1 মাস পর তাকে আবার একটা, যদি প্রথম মা হয় তাকে 1 মাস পর আবার একটা টিটেনাস ইনজেকশন দেওয়া হবে। তার সাথে তার কিছু টেস্ট হবে, সে টেস্টগুলোর মধ্যে অনেক কিছু আছে, সুগার আছে, হিমোগ্লোবিন দেখা আছে, অনেক ধরনের টেস্ট আছে, সেই টেস্টগুলো সরকারিভাবেই হবে। এবার হিমোগ্লোবিন যদি তার কম থাকে তখন তাকে একের জায়গায় 2 আয়রন দেওয়া হবে, ক্যালসিয়াম দেওয়া হয়, ভিটামিন D3 দেওয়া হয়। এইখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা আমি ডাক্তার হিসেবে দেখেছি এবং হাসপাতালে কাজ করতে গিয়েও দেখেছি, যে কিছু ধরুন লেবার আছে, লেবার মা, ধরুন আমি যদি ইটভাটাটা ধরি,
1: একদম
0: সেখানে প্রচুর মা আসছে কোত্থেকে, ঝাড়খণ্ড থেকে, বিহার থেকে বা অন্য অন্য স্টেট থেকে তারা আসলেন,
1: একদম,
0: এবং এখানকার কর্মী বা ধরুন এখান থেকে গেল অন্য জায়গায় গেল, সেখানকার স্বাস্থ্যকর্মী যখন তাকে চেক আপ করতে যাচ্ছে, তার হয়তো ধরুন তখন গর্ভাবস্থায় চলছে হয়তো 26 সপ্তাহ বা 30 সপ্তাহ, কিন্তু তাকে যদি জিজ্ঞেস করা হয় তার কার্ডটা কোথায়, তার তো কার্ডটা লাগবে যে তুমি কি আগে কিছু নিয়েছো। এবং এদের অনেক ক্ষেত্রেই দেখি যে কমিউনিকেশন স্কিলটাও খুব পুয়োর হয়, হয়তো বলতে পারছে না, তখন কার্ডটা ভীষণ দরকারি হয়ে পড়ে। সেই কারণে আমার বার্তা সবার কাছে যে আপনি যে রাজ্যেই থাকুন সেই রাজ্যে কার্ডটা করিয়ে নিন। সেটা যখন অন্য রাজ্যে আসবে তখন সেখানকার স্বাস্থ্যকর্মী কিন্তু ওই কার্ডটা ফলো করে তাকে বাকি পরিষেবাটুকু দিতে
1: পারবে।
0: হতে তো পারে সে 7 দিন আগে একটা টিটেনাস নিয়ে এসেছে,
1: একদম,
0: এখানকার কর্মী কিছু বুঝতে পারছে না। তো আমার বক্তব্য যে দয়া করে কার্ডটা করান, কার্ডটা সঙ্গে করে নিয়ে ঘুরুন যেখানেই কাজ করতে যাচ্ছেন, যাতে সেখানকার স্বাস্থ্যকর্মী দেখে বাকি পরিষেবাটাকে চালিয়ে যেতে পারে।
1: আচ্ছা, কারোর যদি প্রশ্ন থাকে যে এই কার্ডটা কিভাবে করাবে,
0: এই কার্ডটা হচ্ছে যে কোনো সরকারি হাসপাতালে, ওই যে বললাম 12 সপ্তাহের মধ্যে আমরা চাই রেজিস্ট্রেশন, যে কোনো সরকারি হাসপাতালে প্রথম যখন সে দেখাতে যাবে তার ওই MCPC কার্ড, এটা হচ্ছে মা বাচ্চার একসাথে কার্ড, মানে এই বাচ্চা হওয়া থেকে তার ওজন কত বাড়লো থেকে আরম্ভ করে এই কার্ডটা সে করে নেবে। হতে পারে বিহারের কার্ড, হতে পারে ঝাড়খণ্ডের কার্ড, কোনো অসুবিধা নেই, কিন্তু কার্ডটি যেন করে নেয়,
1: ঠিক আছে।
0: আর আর একটা ডেলিভারি যেন হাসপাতালে করায়,
1: ঠিক,
0: সবসময় বাড়িতে নয়, মানে এটা আমরা একেবারেই এনকারেজ করি না,
1: ঠিক,
0: সব ডেলিভারি হাসপাতালে।
1: হ্যাঁ, মানে আগে আমরা যেরকমটা দেখেছি
0: সেইটা
1: বেশ, আমরা প্রথমেই যেটা বললাম মানে বাইরে কাজ করেন অনেক শ্রমিক এবং ভিতরে কাজ করেন, আপনার থেকে যেটা জানবো যে এই যে বাইরে হোক বা ভিতরে তাদের কাজের ধারা অনুযায়ী কি কি সমস্যার সম্মুখীন হতে পারে তারা।
0: হ্যাঁ, এবার যেটা হচ্ছে যে কাজের ধারা অনুযায়ী কিন্তু সমস্যাগুলো আলাদা আলাদা হয়ে যাবে।
1: আচ্ছা,
0: যেমন ধরুন আমরা আগে একটু বাইরেটা যাই, বাইরেটায় যদি আমরা যাই, আমরা প্রথমেই খুব বড় যে জিনিসটা দেখতে পাই ফার্মার, চাষি যারা করছেন, মানে যারা আমাদের খাওয়ার তুলে দিচ্ছেন আমাদের প্রতিদিন, এবার তারা কি হতে পারে, কিসে সম্মুখীন হতে পারে, প্রথম হচ্ছে তারা পরিবেশের সম্মুখীন হবে ভীষণভাবে। সেটা কি, যদি প্রচন্ড গরম হয়, এই যে গরমের সময়টা চলছে এবং যেটা এখন ক্রমশ বেড়ে যাচ্ছে গরমের সময়টা, সেই সময় কি হতে পারে, তারা ডাইরেক্ট সূর্যের আলোয় তারা কাজ করছেন, এইখানে তাদের যেটা সম্ভাবনা থাকে হিট রিলেটেড ইলনেস যেটাকে আমরা বলি HRI, মানে প্রচন্ড তাপের জন্য যে অসুস্থতা, সেগুলোর সম্মুখীন এনাদের হতে হতে পারে। প্রথম হচ্ছে তার লক্ষণ কি, তার মানে তার সূর্যের আলোয় কাজ করছেন, সে সকালবেলাও যদি কাজ করেন যথেষ্ট গরম এবং ওরকম পরিশ্রমের কাজ, বা তারা ধরুন কনস্ট্রাকশনে কাজ করছেন, মানে ব্রিজ তৈরি হচ্ছে, রাস্তা তৈরি হচ্ছে, সেখানে কি হতে পারে না, তারা প্রচন্ড গরমের সম্মুখীন হতে পারেন। সেখানে কি হতে পারে তাদের, মানে হঠাৎ করে যেটা হতে পারে সেটা হচ্ছে যে মাথা যন্ত্রণা শুরু হলো, বমি বমি ভাব পাচ্ছে, বা হঠাৎ করে কি বলছেন অজ্ঞান হয়ে গেল প্রচন্ড গরমের মধ্যে, এটা হতে পারে। এটার জন্য কি করতে হবে, এটার জন্য যেটা করতে হবে, প্রচুর জল খেতে হবে প্রথম কথা, জলটা কাছে রাখতে হবে এবং সময়ে সময়ে প্রচুর জল খেতে হবে, মানে শরীরকে

0: হিড্রেটেড রাখতে হবে, জলের অভাবটা যেন শরীরে না থাকে, কারণ কি ঘাম দিয়ে তো বেরিয়ে যাচ্ছে।
1: ঠিক,
0: প্রচুর জল খেতে হবে, এবং ওই যে আবার বললাম সুতির জামা পরতে হবে, এবং কাজের ক্ষেত্রে যদি সম্ভব হয় কাজটা একটু ভোরের দিকে, আবার কাজটা একটু বিকেলের দিকে, মানে একদম পিক টাইমটায় কাজটা যদি অ্যাভয়েড করা যায়, আমি জানি করা যায় না হয়তো অতটা, একটু যদি ওয়ারেস কাছে রাখা যায়, ওয়ারেসের জলটা তারা খেতে পারে, খুব এটা সুস্থ রাখতে সাহায্য করবে। এবং খাওয়া দাওয়ার মধ্যে কিন্তু ওই গরমে কাজ করে প্রচুর তেল ঝাল মশলাওয়ালা খাবার খেলে কিন্তু শরীর খারাপ হবেই। খাবারটাকে একদম সিম্পল, মানে একদম হালকা, ভাত ডাল আলু সেদ্ধ এরকম একদম সিম্পল খাবার খেতে হবে, সুতির হালকা জামা পরতে হবে, এবং ওই গরমের সময়টা যতটা সম্ভব ছাওয়া যদি পাওয়া যায় সেটা নিলেই ভালো। এটা হচ্ছে বাইরের ক্ষেত্রে। এবার ভেতরের ক্ষেত্রে যদি বলি, ভেতরের ক্ষেত্রেও কিন্তু এই সম্মুখীন হতে পারেন। কোথায় হতে পারেন? ধরুন বেকারিতে কাজ করছে, তারা তো গরম ওভেনের সামনে সারাক্ষণ কাজ করছে, সেখানেও কিন্তু সেম জিনিস হতে পারে। এই যে হঠাৎ করে হিট রিলেটেড যেটা, যে মাথা ঘুরে গেল, বমি হচ্ছে, গা বমি করছে, অজ্ঞান হয়ে গেল, সেখানেও কিন্তু এক জিনিসগুলো, প্রচুর জল খেতে হবে, যদি পোশাক সেরকম পরা যায় আগুন থেকে দূরে থাকার জন্য যতটা সম্ভব, বা প্রোটেকশন, ডাইরেক্ট আগুনের থেকে প্রোটেকশন, সেইগুলো করতে হবে। এটা গেল হিট রিলেটেড বললাম, বোথ বাইরে ভেতরে। এইবার ভেতরে কাজের ক্ষেত্রে যদি আমরা দেখি, আরো ভাগ আছে। যেমন ধরুন কেউ জুটের কাজ করছে, তার মানে কি, জুটের ওই পার্টিকেল যেগুলো, সেগুলো কি হয়, নিঃশ্বাসের সঙ্গে সে বহুদিন ধরে তার লাঙের মধ্যে ঢুকছে। তারপর ধরুন কেউ ওয়েল্ডিং এর কাজ করছে, মানে কি, সেখানে একটা লাইটের ব্যাপার থাকে, একটা শিল্ড ব্যবহার করে, কিন্তু একটা ভীষণ একটা লাইট থাকে, তার চোখের অসুবিধা হতে পারে। বা ধরুন এরকম একটা জায়গায় কাজ করছে যেখানে প্রচন্ড সাউন্ড, কানের অসুবিধে হতে পারে। তারপর ধরুন কেউ এমন একটা জায়গায় কাজ করছে, ওয়েল্ডিং করছে হয়তো, মানে হাতটা দিয়ে কোনো একটা জিনিসকে ধরেছে, সেটা জিনিসটা প্রচন্ড কাঁপছে, দীর্ঘদিন ধরে রাখলে কিন্তু হাতে একটা ঝিনঝিন বা অবশ হয়ে যাওয়া, এই ভাবগুলো আসতে পারে। তারপর ধরুন কেউ ডাই মানে আমরা রং যেটাকে বলি, যখন জামা কাপড় ছাপা হয় বা রঙের যেখানে কাজ করছে, সেখানে কিন্তু কি হতে পারে, দীর্ঘদিন ধরে যদি অবহেলা করা হয় বা দেখা হলো না কোনোভাবে, স্কিন ইনফেকশন হতে পারে। তো এইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের মানে বিপজ্জনক, কারণ যদি দীর্ঘদিন ধরে এগুলোকে আমরা না দেখি
1: ঠিক
0: ইগনোর করে যায়, তাহলে কিন্তু এগুলো বিপজ্জনক জায়গায় পৌঁছাতে পারে।
1: ঠিক আচ্ছা, সরকার কি কি ব্যবস্থা রেখেছেন শ্রমিকদের জন্য?
0: দেখুন, শ্রমিকদের জন্য যদি বলেন, ওই রকমভাবে যদি আমি বলি, এখানে তো প্রচুর অ্যাক্টস আছে, সেই অ্যাক্টগুলো তো নিশ্চয়ই ইমপ্লিমেন্টেড হয়। এখানে ফ্যাক্টরি অ্যাক্ট একটা আছে, 1948 সালে ফ্যাক্টরি অ্যাক্ট তৈরি হয়েছিল, সেইটা রয়েছে। তারপর হচ্ছে আপনার ইএসআই এর যে স্কিমগুলো, সেই ইএসআই স্কিমগুলো রয়েছে। তাছাড়াও কিন্তু এখানে প্রচুর যে অ্যাক্টগুলো রয়েছে, সেটা হচ্ছে এমপ্লয়িজদের একটা মিনিমাম ওয়েজের একটা অ্যাক্ট আছে, কিছু কিছু অসুখ হলে সেখানে তারা কোন ওয়েজটা পাবেন, কিছু কিছু অসুখের ক্ষেত্রে, ধরুন টিউবারকিউলোসিস, লেপ্রসি, এরকম অনেক কিছু অসুখ আছে, সেগুলোর জন্য তারা পাবেন। তারপর হচ্ছে চাইল্ড লেবারের জন্য একটা অ্যাক্ট আছে, তারপর একটা একটা ম্যাটার্নিটি বেনিফিট অ্যাক্ট আছে, তারা একটা পাবে ম্যাটার্নিটি লিভ,
1: মাতৃকালীন
0: যে ছুটি সেটা পাবেন। তারপর বাচ্চাদের একটা, যেখানে তারা কাজ করবেন সেখানে বাচ্চাদের একটা ক্রেসের মতো থাকার ব্যবস্থা থাকা দরকার, সেগুলো আছে। তো গভর্নমেন্টের এই অ্যাক্টসগুলো অনেক কিছু আছে, এবং সরকারিভাবে যেগুলো ফ্রি সেগুলো তো যে লেবারদের জন্য আলাদা করে ফ্রি করার কোনো দরকার নেই, মানে তারা এসে এই ফ্রি সার্ভিসটুকু এর সাথে, ওই অ্যাক্টের সাথেও তারা ফ্রি সার্ভিসটুকু এসে নিতেই পারেন।
1: ঠিক,
0: একদম।
1: বেশ, এই যে সমস্যার কথা আমরা একটু আগে বললাম, কিভাবে সুরক্ষা মানে প্রিভেনশনটা নিয়ে যদি একটু কথা বলি।
0: প্রিভেনশন, এবার যে যে অসুখগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, আমরা সেগুলোতেই চলে আসি ছোট ছোট করে। সেটা হচ্ছে যে আমরা যদি বলি যে এই যে পার্টিকেল যেগুলো তারা নিঃশ্বাসের সঙ্গে ঢুকছে, বিভিন্ন ধরনের কাজে পার্টিকেল ঢোকে, আমরা যদি জুট বলি, আমরা যদি স্টোন ক্রাশিং বলি, এই সব জায়গায়, তো এইখানে কি হবে, কি হতে পারে সেইগুলো সম্বন্ধে একটু সচেতন করে রাখতে হবে মানুষজনকে। যেমন ধরুন কাশি হওয়া, কাশি হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, তার সাথে হচ্ছে বুকে ব্যথা হচ্ছে, এইগুলো হলে ইনিশিয়াল মানে একদম প্রথম অবস্থায় এদের মানে হসপিটালে দেখানোটা দরকার।
1: আচ্ছা, এগুলো হওয়ার আগে আমরা কি করতে পারি?
0: আগে যেটা হতে পারে সেটা হচ্ছে যে একটা হচ্ছে নিজস্ব প্রোটেক্টিভ মাস্ক, একটা মাস্ক আমরা প্রত্যেকের জন্য দিতে পারি, যাদের এই ইনহেল করার মতো জায়গা থাকছে, সম্ভাবনা থাকছে। যারা প্রচন্ড আলোতে কাজ করছে তাদের কিন্তু প্রোটেকটিভ গগলস ব্যবহার করা দরকার ভীষণভাবে, প্রচন্ড লাইটে যারা কাজ করছে, কারণ এই থেকে চোখে কিন্তু অসুবিধা হতে পারে। কানের ক্ষেত্রে যে অসুবিধাটা, সেটার জন্য একটা হচ্ছে চেক আপ

0: অসুবিধা হলো কিনা, দু নম্বর হচ্ছে কিছু প্রোটেক্টিভ গিয়ার কানের ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে, তারপর হচ্ছে একটা শিল্ড, প্রচন্ড মানে লাইটের সেখানে কাজ করার সময় একটা শিল্ড ব্যবহার করে যেতে পারে যাতে তারা ডাইরেক্ট এক্সপোজ সামনে ওটা এক্সপোজ না হয়। ফ্যাক্টরিতে, ডাইয়ের ফ্যাক্টরিতে যখন কাজ করে গ্লাভসটা ব্যবহার করা দরকার, একদম
1: একদম।
0: তো এই সুরক্ষাগুলোকে যদি আমরা মেনে নিই তাহলে কিন্তু আমরা অনেক কিছুকেই আটকাতে পারবো এবং তার সাথে নিয়মিত একটা চেকআপ।
1: একদম, অনেক ধন্যবাদ আপনাকে। আজকে আমরা কথা বললাম শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে। আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত ছিলেন ডক্টর দেবযানী বসু মল্লিক, জেলা উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক 2, হুগলি জেলা। নমস্কার,
0: ধন্যবাদ।
2: এতক্ষণ শুনলেন শিল্প সংলাপের অনুষ্ঠান।
3: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখনকার অনুষ্ঠান ফিল্ম মিউজিক। এই অনুষ্ঠানে শুনবেন হিন্দি ছায়াছবির গান। প্রথম গানটি হিমালয় কি গোদ মে ছায়াছবি থেকে মুকেশের কণ্ঠে।

শুনলেন হিন্দি ছায়াছবির গান। ফিল্ম মিউজিক অনুষ্ঠানটি এখানেই শেষ হল। একটু পরেই বাংলায় খেলার খবর।

আকাশবাণী কলকাতা খেলার খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। লর্ডসে মহিলাদের একমাত্র ক্রিকেট টেস্টে ভারত ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে। বিশ্বকাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে আগামীকাল ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে আজ মোহনবাগান 4-0 গোলে পাটচক্রকে পরাজিত করেছে। ইতালির ইয়ানিক সিনার উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসের খেতাব জয় করেছেন। আসি বিস্তারিত খবরে। লর্ডসে মহিলাদের একমাত্র ক্রিকেট টেস্টে ভারত 270 রানে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে। জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল 457 রান। আর চতুর্থ শেষ দিনে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস 186 রানে শেষ হয়ে যায়। ভারতের পক্ষে স্নেহের রানা 4টি, শাইলি সাতঘরে, ক্রান্তি গড় ও দীপ্তি শর্মা 2টি করে উইকেট নিয়েছেন। 1884 সাল থেকে লর্ডসে টেস্ট ক্রিকেট হচ্ছে। 141 বছর পর প্রথমবার আয়োজিত হয়েছিল মহিলাদের টেস্ট। ভারত ও ইংল্যান্ডের মধ্যে মহিলা টেস্টটি ছিল লর্ডসে 151তম টেস্ট ম্যাচ। সেই ম্যাচেই জয় তুলে নিয়ে ইতিহাসের পাতায় নাম উঠে এসেছে ভারতীয় মহিলা ক্রিকেটের। লর্ডসের অনার্স বোর্ডে নাম তুলেছেন ভারতের দুই ক্রিকেটার, ইয়াস্তিকা ভাটিয়া ও ক্রান্তি গড়। দ্বিতীয় ইনিংসে ইয়াস্তিকা 113 রান করেন। তিনি হলেন লর্ডসে প্রথম মহিলা টেস্ট শতরানকারী। ক্রান্তি প্রথম ইনিংসে 5টি উইকেট নেন। তিনি প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে লর্ডসে টেস্ট ইনিংসে 5 উইকেট নেওয়ার নজির করেছেন। দ্বিতীয় মহিলা ক্রিকেটার হিসেবে 5 উইকেট নিয়ে অনার্স বোর্ডে নাম তুলেছেন ইংল্যান্ডের সোফি এলকেস্টনও। খেলার সংক্ষিপ্ত স্কোর, ভারত 285 ও 7 উইকেটে 341 ডিক্লেয়ার, ইংল্যান্ড 170 ও 186 রান। বার্মিংহামে আগামীকাল 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের প্রথম খেলায় ভারত ইংল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 3:30। ফিফা ফুটবল বিশ্বকাপে আগামীকাল প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। টেক্সাসের ডালাস স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোকে হারিয়ে ও স্পেন বেলজিয়ামকে হারিয়ে শেষ 4-এ পৌঁছয়। দুই দলই টুর্নামেন্টে অপরাজিত রয়েছে। বুধবার দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। সেমিফাইনালে পরাজিত দুই দল শনিবার তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে মুখোমুখি হবে। ফাইনাল খেলা রবিবার নিউ ইয়র্কে। আর্জেন্টিনার প্রাক্তন ফুটবলার তারকা অ্যান্টোনিও র্যাটিন প্রয়াত, বয়স হয়েছিল 89 বছর। 1962 এবং 1966 সালের ফিফা ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার জাতীয় দলের সদস্য ছিলেন র্যাটিন। দেশের অন্যতম শ্রেষ্ঠ এই মিডফিল্ডার ক্লাব পর্যায়ে খেলতেন বোকা জুনিয়ার্সে। দলের হয়ে 382 ম্যাচে 28 গোল করেছেন র্যাটিন। তাঁর প্রয়াণে ক্রীড়া মহলে শোকের ছায়া। কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগের ম্যাচে আজ মোহনবাগান 4-0 গোলে পাটচক্রকে হারিয়ে দিয়েছে। বিরতিতে তারা 1-0 গোলে এগিয়েছিল। মোহনবাগানের পক্ষে কিয়ান নাসিরি, সুহেল ভাট, সায়ন ব্যানার্জি এবং বিভাস লস্কর গোল করেছেন। আগামীকাল মোহামেডান স্পোর্টিং তাদের প্রথম ম্যাচে রেনবো অ্যাথলেটিক্সের বিরুদ্ধে খেলবে। মোহামেডান স্পোর্টিং মাঠে খেলা শুরু হবে বিকেল 3:30। আইএসএল ফুটবলে অংশগ্রহণকারী ক্লাব পাঞ্জাব এফসি গ্রিসের প্যাভলস ডারমিটজাকিসকে তাদের নতুন কোচ হিসেবে নিয়োগ করেছে। 57 বছর বয়সী প্যাভলস গ্রিক সুপার লিগ 2 এর ক্লাব প্যানিওনিস এফসি থেকে পাঞ্জাব এফসিতে যোগ দিচ্ছেন। পাঞ্জাবের সঙ্গে তার 2 বছরের চুক্তি হয়েছে। গ্রিসের বিভিন্ন ডিভিশনে ফুটবল কোচিং করানোর তার 20 বছরেরও বেশি

0: শেষ করার আগে খেলার খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। লর্ডসে মহিলাদের একমাত্র ক্রিকেট টেস্টে ভারত ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে। বিশ্বকাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে আগামীকাল ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে আজ মোহনবাগান 4-0 গোলে পাঠচক্রকে পরাজিত করেছে। ইতালির ইয়ানিক সিনার উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসের খেতাব জয় করেছেন। খেলার খবর শেষ হল, এরপরের খবর রাত 10টায়।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখনকার অনুষ্ঠান নানা রঙের গান। এই অনুষ্ঠানে শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন স্বাদের বাংলা গান। প্রথমে শুনুন আধুনিক গান। প্রথম গানটির শিল্পী

শুনলেন আধুনিক গান, নানা রঙের গান অনুষ্ঠানে। এবারে শুনবেন লোকগীতি, প্রথম শিল্পী উষা উত্তুপ।

শুনলেন লোকগীতি, নানা রঙের গান অনুষ্ঠানে। এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, প্রথম শিল্পী দেবব্রত বিশ্বাস।

শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। এবারে শুনবেন আশা ভোঁসলে ও রাহুল দেব বর্মনের দ্বৈত কণ্ঠে গাওয়া খেল খেল মে ছায়াছবি থেকে এই গানটি।

0: कुछ ना रहा।
1: এবারের গানটি শুনবেন খামোশি ছায়াছবি থেকে হেমন্ত কুমারের কণ্ঠে।

শুনছেন হিন্দি ছায়াছবির গান। এবারে শুনবেন কাশ্মে বাদে ছায়াছবি থেকে কিশোর কুমার ও আশা ভোঁসলের গাওয়া দ্বৈত কণ্ঠে একটি গান।

মঞ্চে ছবির গানের অনুষ্ঠানের সবশেষ গানটি শুনবেন মঞ্চে ছবি থেকে উদিত নারায়ণ ও অনুরাধা পড়োয়ালের দ্বৈত কণ্ঠে।

আকাশবাণী কলকাতা। এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সাধারণত মেঘলা আকাশ, কয়েক পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩০ ডিগ্রি সেলসিয়াস ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭% সর্বাপেক্ষা, আর সর্বনিম্ন ৭৬%। ১২ জুলাই ২০২৬ রাত ৮:৩০ থেকে আজ রাত ৮:৩০ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ১৯.৬ মিলিমিটার। আজ সকাল ৮:৩০ থেকে বৃষ্টিপাতের পরিমাণ ১৯.৬ মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যারা সমুদ্রে বা নদীতে মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে ১৪ জুলাই ২০২৬ পর্যন্ত কোনো সতর্কবার্তা নেই বলে জানানো হয়েছে। তবে ১৫ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূল বরাবর এবং উপকূল থেকে দূরে ঘন্টায় ৩৫ থেকে ৪৫ কিমি বেগে দমকা হওয়া বইতে পারে, যা মাঝে মাঝে বেড়ে ঘন্টায় ৫৫ কিমি পর্যন্ত হতে পারে। মৎস্যজীবীদের ১৫ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূল বরাবর এবং উপকূল থেকে দূরে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি।

তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল ছটায় সুভাষিত। শুনবেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। ছটা পাঁচ মিনিটে সঙ্গীতাঞ্জলি, ছটা তিরিশ মিনিটে আজকের চাষবাস, কথিকা পুকুরে ভেটকি মাছের চাষ বলবেন ডক্টর তিমির বরণ মণ্ডল, ছটা চল্লিশ মিনিটে আপনার স্বাস্থ্য, কথিকা ইমিউনিটির অভাব কি কি লক্ষণ দেখা যায় বলবেন ডাক্তার অর্ঘ্য চট্টোপাধ্যায়, ছটা পঁয়তাল্লিশ মিনিটে প্রাত্যহিকী উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার ও দেবদুলাল দে, সাতটা পঁয়তাল্লিশ মিনিটে রবীন্দ্রসঙ্গীত শিল্পী শাহানা মুখোপাধ্যায়, আটটায় জানা অজানা কথিকা অরণ্যের স্বাস্থ্য শুনবেন প্রথম পর্ব বলবেন চিরদীপ বন্দ্যোপাধ্যায়, আটটা পাঁচ মিনিটে বাংলা আধুনিক গান শিল্পী কৌশিকী ভট্টাচার্য, আটটা কুড়ি মিনিটে উত্তরণ শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম দীপালী ঘোষের সাক্ষাৎকার শুনবেন, সাক্ষাৎকার নিয়েছেন অরুশ্রী চট্টোপাধ্যায় শুনবেন প্রথম পর্ব, আটাত্রিশ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সরোদ শিল্পী জয়দীপ মুখোপাধ্যায়, নটায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে, নটা পঁচিশ মিনিটে জেলার চিঠি হুগলি থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শুভ্রজ্যোতি মজুমদার, নটা তিরিশ মিনিটে গানে গানের পরবর্তী অংশ, দশটায় গানের ভেলা উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, এগারোটায় যুবনের অনুষ্ঠান খেলাধুলা উপস্থাপনায় সৌরিক ঘোষ ও কিংসুক ঘোষ, দুপুর বারোটায় পুরাতনী গান শিল্পী পরাগ দত্ত, বারোটা পনেরো মিনিটে লোকগীতি শিল্পী প্রদীপ্ত শঙ্কর মুখোপাধ্যায়, বারোটা তিরিশ মিনিটে উনজমির দুন ফসল কৃষিক্ষেত্রে সুসংহত সারের ব্যবহার এ বিষয়ে ডক্টর সৌমেন মণ্ডলের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়, একটায় নির্বাচিত নজরুলগীতি, একটা পঁয়তাল্লিশ মিনিটে মাননীয় সু উপস্থাপনায় মিতালী ভট্টাচার্য, দুটো তিরিশ মিনিটে সাঁওতালি লোকগীতি পরিবেশনায় বুলবুলি হাঁসদা ও সহশিল্পীবৃন্দ, এরপর সামাজিক কর্তব্য অবহেলায় বিপদ এ বিষয়ে আলোচনায় থাকবেন চক্রধার হাঁসদা ও মাধব হাঁসদা, শুনবেন দ্বিতীয় পর্ব, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল পাঁচটায় ক্রীড়াঙ্গন উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়, স্টুডিওর বাইরে থেকে প্রতিবেদন রেকর্ড করে এনেছেন রতন কুরি, পাঁচটা তিরিশ মিনিটে বিদ্যার্থীদের জন্য দ্বাদশ শ্রেণীর রসায়ন নিয়ে শিক্ষাদান করবেন রাধাবল্লভ চক শারদাময়ী বিদ্যাপীঠের শিক্ষক অলোক মাইতি, সঙ্গে থাকবেন দুজন বিদ্যার্থী, সন্ধ্যা ছটা পাঁচ মিনিটে সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন লোকগীতি পরিবেশনায় অনিল বরণ হেমব্রম ও সহশিল্পীবৃন্দ, ছটা পনেরো মিনিটে সাঁওতালি অনুষ্ঠান শুনবেন কথিকা আধুনিক প্রযুক্তি সম্বন্ধে সচেতনতা বলবেন দীপাঞ্জন সরেন, এরপর লোকগীতি পরিবেশনায় ধানু হাঁসদা ও কাপুমণি হেমব্রম, ছটা আটত্রিশ মিনিটে কৃষিকথার আসর কৃষিক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের এক যুগ এই বিষয়ে ডক্টর শঙ্কর আচার্যের সাক্ষাৎকার গ্রহণ করেছেন তনয়া বিশ্বাস, সাতটা দশ মিনিটে তর্জা গান পরিবেশনায় কমল মণ্ডল ও সহশিল্পীবৃন্দ, সাতটা ত্রিশ মিনিটে সমীক্ষা বলবেন অরুন্ধতী দাস, রাত আটটায় আজকের প্রসঙ্গ অনুষ্ঠানটি আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের নিবেদন, আটটা পনেরো মিনিটে শহর কলকাতা অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী, আটটা তিরিশ মিনিটে কথায় কাহিনী কাজল রঙা মেয়ে রচনা শাশ্বতী নন্দী প্রযোজনা অনন্যা মজুমদার, আটটা পঁয়তাল্লিশ মিনিটে অর্থনীতির দুনিয়া অর্থনৈতিক বিকাশে বন মহোৎসবের গুরুত্ব এই বিষয়ে দ্বিতীয় পর্বের আলোচনায় অংশগ্রহণ করবেন অধ্যাপিকা সুতপা দে এবং অধ্যাপিকা ডক্টর সুস্মিতা চট্টোপাধ্যায়, প্রযোজনা শাহনাজ আব্দুর রৌফ, নটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সরোদ শিল্পী জয়দীপ মুখোপাধ্যায়, নটা তিরিশ মিনিটে শ্রুতি পত্রিকা শ্রবণী কবিতা সংখ্যা স্বরচিত কবিতায় শেখর বন্দ্যোপাধ্যায় অশোক অধিকারী ও প্রদীপ আচার্য, দশটায় বাংলা ছায়াছবির গান দশটা তিরিশ মিনিটে রবীন্দ্রসঙ্গীত শিল্পী শাহানা মুখোপাধ্যায়, দশটা পঁয়তাল্লিশ মিনিটে বাংলা আধুনিক গান শিল্পী কৌশিকী ভট্টাচার্য, এগারোটায় লোকগীতি শিল্পী প্রদীপ্ত শঙ্কর মুখোপাধ্যায়, এগারোটা দশ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী অনিন্দিতা মুখোপাধ্যায়।

এখন 14 জুলাই 2026 মঙ্গলবারের গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার

সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত শুনবেন সরোদ শিল্পী পণ্ডিত রঞ্জিত সেনগুপ্ত, 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী শাহানা মুখোপাধ্যায়, 6:35 রাম

চরিত মানস শুনবেন 171তম পর্ব। 6:45 ভজন শিল্পী ঋতুপর্ণা দাস। 7:10 যুবানের অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় বিতাশোক চক্রবর্তী। 8:30 নজরুলগীতি শিল্পী কৌশিকী ভট্টাচার্য। 8:45 পুরাতনী গান শিল্পী পরাগ দত্ত। 9:15 রাজধারা উপস্থাপনায় সুলক্ষণা পর্বত। 10:15 আঞ্জুমান উপস্থাপনায় সরফরাজ আহমেদ। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান হিটস অল দ্য ওয়ে উপস্থাপনায় অভিরূপা ভাদুড়ি। 12:00 সুরভি উপস্থাপনায় সুলক্ষণা পর্বত। 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন খেয়াল শিল্পী অনিন্দিতা মুখোপাধ্যায়। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 ভজন শিল্পী ঋতুপর্ণা দাস। 5:20 উর্বশী উপস্থাপনায় দেবিকা গুপ্তা। 6:10 হিন্দি অনুষ্ঠান। 6:30 গুল গুলশন। 7:10 নজরুল গীতি শিল্পী কৌশিকী ভট্টাচার্য। 7:30 দর্পণ। রাত 8:00 হিন্দি ছায়াছবির গান। 8:15 নানা রঙের গান। 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান জ্যাজ টাইম উপস্থাপনায় অভিষেক মণ্ডল। 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন 14 জুলাই 2026 মঙ্গলবারের গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে প্রচারিত আকাশবাণী কলকাতার সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় 12:09 হয়ে 37 সেকেন্ড। জয় হিন্দ।